0: ପିଲାମାନେ ସ୍କୁଲ କଲେଜରେ ବାୟୋଲୋଜି ପାଠପଢ଼ାରେ ୱିକ୍ ଅଛନ୍ତି କି ବ୍ୟସ୍ତ ହୁଅନ୍ତୁନି। କ୍ଲାସ୍ 9 କ୍ଲାସ୍ 12 ପର୍ଯ୍ୟନ୍ତ ପିଲାଙ୍କୁ ପଠାନ୍ତୁ ABC ବାୟୋଲୋଜି ସେଣ୍ଟର। ଯୋଗାଯୋଗ C414 ମହାପାତ୍ର କମ୍ପ୍ଲେକ୍ସ କୋଏଲନଗର। ମୋବାଇଲ 7978347784।
1: শ্রোতাবন্ধু শুণুচার ওড়িয়া ভক্তিগীত আলবম কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর আজ এতে শুণুচার দর্শন দিয় ঠাকুর আলবম্র কিছু ভক্তিগীত। পরবর্তী ভক্তিগীতটি শুণবা সৌরভ নায়ক কণ্ঠর। গীত রচনা করেছেন বসন্তরাজ সামল, সঙ্গীত সংযোজনা করেছেন সচিন মহাপাত্র।

0: আমি 2024 শীতল ষষ্ঠী যাত্রা শোভাযাত্রার দ্বিতীয় পর্যায়ে বর্তমান সুদ্ধা আরম্ভ হয়ে না, আউ কিছু সময় পরে শোভাযাত্রা আরম্ভ হব। তা পূর্বরু শিব পার্বতীঙ্কর বিবাহ প্রসঙ্গকে নেই শীতল ষষ্ঠী যাত্রার পরিকল্পনা কিপরি করা যাইছি তার কেবল সম্যক সূচনা দেবী। প্রথমে দক্ষ রাজাঙ্কর জ্যেষ্ঠ কন্যা সতীঙ্কু বিবাহ করেছিলে দেবদেব মহাদেব। দক্ষ থরে গোটিয়ে বড় যজ্ঞ কলে, সেই যজ্ঞরে দেবতা ঋষি রাজা মহারাজা এ সমস্ত নিমন্ত্রণ কলে, কিন্তু বড় জ্বাই ও বড় ঝিও সতীঙ্কু যজ্ঞকু আসিবা নিমন্ত্রণ দেলে নাহি। নিজ ভৌণী মানে বিমানরে বসি যেতেবেলে যজ্ঞ দেখিবাকু পিতাঙ্ক ঘরকু গলে সতী আউ থয় ধরি রহি পারিলে নাহি। যজ্ঞকু যিবা পাই নিজ স্বামী শিবঙ্কু অনুরোধ কলে, শিব বারণ করিবা সত্ত্বে সতী মানিলে নাহি, যজ্ঞ দেখিবা পাই গলে। সেখানে দক্ষতাঙ্কু ঘোর অপমান কলে ও তঙ্ক স্বামীঙ্কু নানা কটু বাক্য কহিবাকু লাগিলে। এহা শুনি সতী সহ্য করি পারিলে নাহি, যজ্ঞ কুণ্ডরে ঝাস দেলে। শিব সতী বিরহরে ক্রোধান্বিত হয়ে দক্ষ যজ্ঞ ধ্বংস কলে ও হিমবন্ত শিখরে বসি যোগ সাধন কলে। পরজন্মরে সতী পর্বতরাজঙ্ক পত্নী মেনাগর্ভরে 10 বর্ষ রহি পুঁ জন্ম হলে, তাঙ্ক নাম পার্বতী হেলা। সে ক্রমে বড় হয়ে যৌবনরে পদার্পণ কলে ও শিবঙ্ক পতি রূপে পাইবা পাই আরাধনা কলে, কিন্তু শিব ও বিবাহ হওয়াকে ইচ্ছা কলে নাহি। ফলরে পার্বতী ঘোর তপস্যা কলে। এই সময়ের তারকাসুর নামক গোটিয়ে দৈত্য ব্রহ্মাঙ্ক ঠারু বর পাই স্বর্গপুর ছারখার করে দেলা। তার মৃত্যু হব কেবল শিবঙ্ক ঔরস জাত পুত্র দ্বারা। তেণু দেবতা মানে শিবঙ্কর তপভঙ্গ করে শিব পার্বতীঙ্কর মিলন করাইবা চেষ্টা কলে ও তপভঙ্গ পাই কামদেবঙ্কু নিয়োগ কলে। শিব তৃতীয় নয়নর ক্রোধাগ্নিরে কামদেবঙ্কু ভস্ম করিদেলে। এহা দেখি পার্বতী হতাশ হয়ে পড়লে। এহার এক সুন্দর বর্ণনা রয়েছে কালিদাসঙ্ক কুমার সম্ভবর পঞ্চম সর্গরে। তথা সমক্ষম দহতা মনোভবম পিনাকী না ভগ্ন মনোরথা সতী নিনিন্দ্য রূপম হৃদয়েন পার্বতী প্রিয়েষু সৌভাগ্য ফলাই চারুতা। শিবঙ্কু পাইবা পাই পার্বতী কঠোর তপস্যা আরম্ভ করিদেলে। পার্বতীঙ্কর তপস্যারে শিব সন্তুষ্ট হলে ও শিবঙ্কর সম্মতিরে শিব পার্বতীঙ্কর বিবাহ স্থির হেলা। শুভলগ্নরে জ্যেষ্ঠ শুক্লপক্ষ পঞ্চমী গুরুবার পার্বতীঙ্কর বিবাহ হেলা ভগবান শিবঙ্ক সঙ্গরে হিমবন্তঙ্ক গৃহরে। এই বিষয়বস্তুকে নিয়ে জ্যেষ্ঠ মাসরে শীতল ষষ্ঠী যাত্রা হুয়ে। সম্বলপুর শীতল ষষ্ঠী যাত্রা সারা ওড়িশার প্রসিদ্ধ অটে। এই যাত্রা শহ শহ বর্ষর সম্বলপুরের পালিত হয়ে আসুছি। সম্বলপুরের খরা মাসরে গ্রীষ্মর প্রচণ্ডতা অসহ্য অটে। সেই গ্রীষ্মর প্রচণ্ডতা উত্রাহিবা উদ্দেশ্যরে রুদ্ররূপী শিবঙ্কু প্রসন্ন করা বোধহয়ে শীতল ষষ্ঠী যাত্রার উৎপত্তি হয়েছে। এই পৌরাণিক বিষয়বস্তুকে নিয়ে সম্বলপুরের শীতল ষষ্ঠী যাত্রার আরম্ভ হয়েছিল দীর্ঘ 400 বর্ষ পূর্বরু। এবং বর্তমান সুদ্ধা এই 400 বর্ষ ভিতরে অনেক পরিবর্তন হয়ে যাইছে শীতল ষষ্ঠী যাত্রার। এবং বর্তমান সুদ্ধা শোভাযাত্রা আরম্ভ হয়ে না, আউ অল্প ক্ষণ পরে শোভাযাত্রা আরম্ভ হব। কিছু সময় বিরাম দিয়া যাইছে কলাকার মানুষ এবং বর্তমান যাত্রা বর্তমান সুদ্ধা আরম্ভ হয়ে না এবং জনগহলি মধ্যে হয়ে না। সেই যুগল মূর্তি দর্শন করা পাই শিব পার্বতীঙ্কর সে অপূর্ব দৃশ্যকু দর্শন করা পাই এবং পুণ্য লাভ করা পাই শ্রদ্ধালু ভক্ত মানকর ধীরে ধীরে জনসমাগম এ রাজরাস্তারে বর্তমান পরবর্তী ধারা বিবরণী প্রদান করা পাই মোর সাথী উদ্ঘোষক মনোজ কুমার পণ্ডঙ্কু মাইক প্রদান করুছি।
1: ধন্যবাদ ডক্টর শ্যামসুন্দর ধর স্যার। ওম নমঃ শিবায় চ নমঃ শিবায় নমঃ শিবাভ্যাম নবযৌবনাভ্যাম পরস্পরালিঙ্গিত বিগ্রহাভ্যাম নগেন্দ্রকন্যা বৃষকেতনাভ্যাম নমো নমঃ শঙ্কর পার্বতীভ্যাম নমঃ শিবাভ্যাম নবযৌবনাভ্যাম পরস্পরলিঙ্গিত বিগ্রহাভ্যাম নগেন্দ্রকন্যা বৃষকেতনাভ্যাম নমো নমঃ শঙ্কর পার্বতীভ্যাম। পবিত্র শিববিবাহর মধুর মুহূর্তরে ସମସ୍ତଙ୍କୁ ଅନେକ ଅନେକ ଶୁଭେଚ୍ଛା ଓ ଅଭିନନ୍ଦନ। ଆଜି ଶିବ ବିବାହର ପରବର୍ତ୍ତୀ ଯେଉଁ ଶୋଭାଯାତ୍ରାର ଦିନ, ଏଇ ପବିତ୍ର ପାର୍ବଣର ଏ ମୁହୂର୍ତ୍ତରେ ଆପଣମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ, ଅଜସ୍ର ଅଭିନନ୍ଦନ ଏବଂ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇବା ସହିତ ଶିବ ବିବାହ ସମ୍ପର୍କରେ ସଂକ୍ଷିପ୍ତ ବିବରଣୀ ଆପଣଙ୍କ ସମ୍ମୁଖରେ ରଖୁଛି। ଭଗବାନ ଶଙ୍କର ଓ ମା ପାର୍ବତୀ, ଉମା ମହେଶ୍ୱର, ହର ଗୌରୀ, ହର ପାର୍ବତୀ, ଏ ଉଭୟଙ୍କର ମିଳନ ହେଉଛି ପବିତ୍ର ଶିବ ବିବାହ। ଉମା ଉମା ମହେଶ୍ୱରାଭ୍ୟାମ ନମଃ, ଉମା ମହେଶ୍ୱରାଭ୍ୟାମ ନମଃ। ଯିଏ ଯତି, ଯିଏ ସଂଯତ, ଯିଏ ତପସ୍ୱୀ, ଯିଏ ମହାଯୋଗୀ, ସେ ବିବାହ ଭଳି କର୍ମକୁ ପାଳନ କରୁଛନ୍ତି। ଏ ଶିବ ବିବାହର ବାସ୍ତବ ତତ୍ତ୍ୱ କ'ଣ, ସେଇ ତତ୍ତ୍ୱ ଭିତରକୁ ଆମେ ଟିକିଏ ପଶିବା। ଉମା ମହେଶ୍ୱରାଭ୍ୟାମ ନମଃ, ସେ ବିବାହ ଭଳି କର୍ମକୁ ପାଳନ କରୁଛନ୍ତି। ଏ ଶିବ ବିବାହର ବାସ୍ତବ ତତ୍ତ୍ୱ ହେଉଛି ଶକ୍ତ୍ୟାନମ ଶକ୍ତି ମିଳନମ ସଂଘ ଶୀତ ଶିବ ଶିବୋଦ୍ବାହ ସଂଘ ଶିବ ଶିବୋଦ୍ବାହ ତପସ୍ୟା ବରିବସୟୁ। ବିରାଗ ଭକ୍ତିର, ବୈରାଗ୍ୟ ଓ ଭକ୍ତିର ମିଳନ ହେଉଛି ଶିବ ପାର୍ବତୀଙ୍କର ମିଳନ। ଶିବ ହେଲେ ବୈରାଗ୍ୟର, ଶକ୍ତି ଓ ଅନାଶକ୍ତିର ମିଳନ। ସେଇ ଶିବ ଯିଏ ବୈରାଗ୍ୟ ଏବଂ ଶକ୍ତି ହେଉଛନ୍ତି ଭକ୍ତି, ଏବଂ ଏଇ ଉଭୟର ମିଳନ ହେଉଛି ଶିବ ପାର୍ବତୀଙ୍କର ମିଳନ। ଆଜି ସେ ବିବାହ ଉତ୍ସବ

0: কহে, যে যাত্রা পরম্পরার কথা কহে, যে যাত্রা ইতিহাসর কথা কহে, যে যাত্রা অস্মিতার কথা কহে, সেই যাত্রা যে এইভাবে মধুময় নহব, আনন্দময় নহব, প্রাণময় নহব, প্রাচুর্যময় নহব, আমি কহিবা কিপরি? এইভাবে যাত্রার কথা আমি আপন মানুষ আও এক বুধরু পীর বাবা ছক বুধরু যেউঠি বম বরাড় বালুঙ্কেশ্বর মহাদেব মাতা পার্বতীঙ্ সহ মন্দির লেউটাণী করছেন সেই কথা কহিবা পাই আমি বর্তমান আপন মানুষ নেই যাচ্ছু পীর বাবা ছক বুথ নম্বর ওয়ান কু পরবর্তী ধারা বিবরণী শুনিপারিবে এই বিজ্ঞাপন বিরতি পরে।
1: মহানদী কোলফিল্ডস লিমিটেড,
2: মহানদী কোলফিল্ডস লিমিটেড সামাজিক উত্তরদায়িত্ব প্রতি সদা সর্বদা সচেতন। মহানদী কোলফিল্ডস লিমিটেড ভারতের প্রমুখ কয়লা খনন কোম্পানী এবং সমাজের দুর্বল শ্রেণীর লোকঙ্ উন্নতি নিমন্তে অহরহ কার্যরত। শিক্ষা, স্বাস্থ্য তথা ক্রীড়ার বিকাশ সহিত পরিবেশ প্রতি মধ্য সদা সর্বদা জাগ্রত মহানদী কোলফিল্ডস লিমিটেড
1: দেশের সামগ্রিক বিকাশে নিজের মহত্বপূর্ণ ভূমিকা নিভাইবার প্রতিশ্রুতিবদ্ধ মহানদী কোলফিল্ডস লিমিটেড।
2: পরিবেশ প্রদূষণকে রোকিবা দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড সদা সর্বদা কার্যরত।
1: কয়লা উৎপাদনের প্রত্যেক পর্যায়ে পারিপার্শ্বিক পরিবেশের যেপরি ক্ষতি নহেব তথা পরিবেশ প্রদূষিত নহেব মহানদী কোলফিল্ডস লিমিটেড সেথিপাই সর্বদা চেষ্টিত।
2: আমার পরবর্তী পিঢ়ি পাই এক সুস্থ পরিবেশ সম্পন্ন পৃথিবী ছাড়ি যা এমসিএল র লক্ষ্য। আউ এ দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড র সমস্ত কর্মচারী সতত চেষ্টিত।
1: পরিবেশর প্রকৃত বন্ধু মহানদী কোলফিল্ডস লিমিটেড। জ্যৈষ্ঠ মাসর শুক্ল পক্ষ ষষ্ঠী তিথির পৃথিবী ক্রমক্রমে উত্তরোত্তর শীতলতা প্রাপ্ত হুয়ে বলে ভারতীয় জ্যোতিতত্ত্ববিদ মানে মত দিয়ে। কারণ সূর্যঙ্কর গতিক্রমরে দুইটি গতি স্থির করা যাইছি। মহাবিষুব সংক্রান্তি ঠারু সূর্য দক্ষিণরু উত্তরায়ণকু অগ্রসর হেউথিবা বেলে জল বিষুব সংক্রান্তি ঠারু সে উত্তররু দক্ষিণায়ণকু গতি করন্তি। সূর্যঙ্কর গতিক্রমরে আকাশরে মেঘ সৃষ্টি হুয়ে, সূর্য রশ্মি দ্বারা শোষিত হয়ে আকাশরে ভাসুথিবা জলকণা বা মেঘ শীতলতার স্পর্শ পাই ঘনীভূত হুয়ে, ঘনীভূত জলকণার সমন্বয়ে বর্ষা হুয়ে। এই বর্ষা রূপক রেতকু ধারণ করে মাতা গর্ভধারণ করে ও সৃষ্টিকারিণী হুয়ে। তহিঁর প্রকৃতি, শস্য ও জীব আদি জাত হুঁতি। সৃষ্টি পাই মিলনর আবশ্যক হেউথিবারু মিলন পাই বিশ্ব পিতা ও বিশ্ব মাতাঙ্কর বিবাহ কর্মর মধ্য আবশ্যক পড়িথায়। আকাশ ও পৃথিবীর মিলন কেবল বর্ষা ঋতুরে হি এক সবুজ প্রাকৃতিক পরিবেশর সৃষ্টি পাই এই মিলন হি আধার রূপে গৃহীত হয়েথায়। শিবশক্তিঙ্ক মিলন ভিতরে সমস্ত জীবজগতর সৃষ্টি সঙ্গে সঙ্গে সমস্ত প্রাকৃতিক পরিবেশর সৃষ্টি সম্ভব হুয়ে বলে বিজ্ঞানসম্মত ভাবে বহু প্রাচীন কালর কল্পনা করা যাইছে। শিব পার্বতীকর মিলন প্রকৃতি ও পুরুষর মিলন, ভৌতিক তত্ত্বসমূহ ও আত্মসত্তার মিলন, অন্তরীক্ষ ও ধরত্রীর মিলন তথা সর্বোপরি মনুষ্যর বাহ্য জগত সহ অন্তর্জগতর মিলনর স্মারক রূপে গৃহীত হইতিবারু সমগ্র বিশ্ব ভবনরে একাত্ম ভাব সৃষ্টি করিবার এই পর্বটি পালিত হুয়ে বলে শৈবাগমরে বিশ্বাস করা যায়। পশ্চিম ওড়িশার শিব বিবাহ অনুষ্ঠান পৃষ্ঠভূমিরে সামাজিক, অর্থনৈতিক, কৃষিভিত্তিক, ধর্মতাত্ত্বিক, যৌগিক ও জনমঙ্গল তত্ত্ব পর্যবেশিত শীতলষষ্ঠী যাত্রা উৎসবর বিশ্ব একাত্মবোধর গভীর দর্শন নিহিত থিবার লক্ষ্য করা যায়। সমাজরে শান্তিপূর্ণ সহাবস্থান নিমিত্ত বিভিন্ন শ্রেণীর লোকঙ্ক মধ্যে একতা, সমন্বয় ও সংহতির আবশ্যকতাকে সবু যুগরে উপলব্ধি করা যাই আসছে। সেপাই বিভিন্ন যুগরে বিভিন্ন স্থানরে বিভিন্ন লোক পরম্পরার সৃষ্টি হয়ে প্রচলিত হয়ে আসছে। এই দৃষ্টিকোণরু শীতল সৃষ্টি পরম্পরা সৃষ্টি পছরে এক সার্বজনীন আকাঙ্ক্ষা নিহিত। সবু শ্রেণীর লোকঙ্ক ধার্মিক অভিলাষ সহিত মনোরঞ্জনকে দৃষ্টিতে রাখি সম্বলপুর শহরে পালিত হেউথিবা শীতল ষষ্ঠী পর্ব এই সার্বজনীন আকাঙ্ক্ষার পূর্তি পাই এক নিরুপম তথা যথার্থ পদক্ষেপ। বন্দে দেব উমাপতি সুরগুরুম, বন্দে জগৎ কারণম, বন্দে পর্ণগভূষণম মৃগধরম, বন্দে পশুনাম্পতিম

0: বা নটভৈরব ভাবরে শ্মশানরে রহি নৃত্য করন্তি। তাহাকু অনুসরণ করি সম্বলপুরে আয়োজিত হউতবা এই বিরাট শীতল ষষ্ঠী যাত্রারে সমগ্র ভারতবর্ষরু নির্বাচিত করি নৃত্য দলমানঙ্কু আমন্ত্রিত করা যায়, সেমানঙ্কু সমস্ত প্রকার সুবিধা প্রদান করা যায়। মু দেখিবাকু পাউছি সমগ্র গোলবজার অঞ্চলটি জনারণ্য হয়েগলাণি, ঠিয়া হবা পাই মধ্য আর জায়গা নাই। রথ গুড়িক ধীরে ধীরে আরম্ভ কলেনি গড়িবার, গোটায় পরে গোটায় রথ যেদিনে নর্তকী মানে নৃত্য করছন্তি রেকর্ড নৃত্যর তালে তালে, সেমানে ধীরে ধীরে ধীরে ধীরে আমার সম্মুখর অতিক্রান্ত হচ্ছন্তি। তাঙ্ক পছপটরে আ গোটে মূর্তি আসুছি, পরবর্তী তারা বিবরণী প্রদান করিবা পাই মু ডক্টর শ্যাম ভৈঙ্কু মাইক্রোফোন দৌছি।
1: ধন্যবাদ ডক্টর দ্বারিকানাথ নায়ক মহোদয়। শ্রোতা বন্ধু আপন মানে শুনুলে যে কিভাবে ভাবে বর্তমান গোলবজার ছকরে ভক্ত মানকর গহড়ি বড়িবার লাগিছে এবং ধীরে ধীরে ধীরে ধীরে রথ মানে আগকু আগকু অতিক্রম করছেন বড়ুছেন লোক মানক ভিতরে থিবা ভক্ত মানকর ভিতরে থিবা উৎসাহ উদ্দীপনা কু বেশ লক্ষ্য করি হউছে। এভাবে সে পরম মুহূর্ত কু সমস্ত অপেক্ষা করছেন, সে পাবন মুহূর্ত কু অপেক্ষা করছেন যে কেতবেলে ভগবান শঙ্কর এবং দেবী পার্বতীঙ্কর যুগল দর্শন সেমানে করিবে। গোটে বড় কথা হচ্ছে সবুঠারু যে দেবদেব মহাদেব এবং দেবী পার্বতী তাঁকর যুগল মূর্তি দর্শন দেবা পাই সেমানে ভক্ত সমুদায়ঙ্ক গ্রহণকু আগেই আসুচন্তি। এবং বর্তমান আমি দেখিপারুছু আমার সম্মুখে কলাকার মানে সুন্দর বাঘ নৃত্য প্রদর্শন করছন্তি। পাঁচ জন কলাকার বাঘ মুখা পরিধান করি দেহরে চিতা প্রলেপিত হয়েছন্তি এবং সেমানে বাঘর যে পটা পটা দাগ থাকে তাঁকর দেহরে সেমিতিয়া দাগ সেমানে লগাইছন্তি এবং সুন্দর ভাবরে অঙ্গভঙ্গি প্রদর্শন করিকি সেমানে নৃত্য প্রদর্শন করছন্তি এবং খুব আকর্ষণীয় দেখা যাচ্ছন্তি। সেমানে জনে ঢোলক বজাউছন্তি, আউ জনে তাসা বজাউছন্তি এবং বিভিন্ন ভঙ্গিরে আকর্ষণীয় নৃত্য প্রদর্শন করছন্তি সেমানে। সেপটে আমি দেখুছু পর্ভা নাচ প্রদর্শন করছন্তি, সুদূরর আসিথিবা কলাকার মানে খুব সুন্দর ভাবরে পর্ভা নাচ প্রদর্শন করছন্তি। আহ কি সুন্দর দৃশ্য, কি মনোরম দৃশ্য, ভক্ত মানকর আখি খুশি হয়ে ভক্ত মানে আগ্রহর সহিত অপেক্ষা করেছিল এই দৃশ্য দেখিবা পাই। সমস্ত ভিতরে নাহি নথিবা উৎসাহ, নাহি নথিবা আনন্দ, প্রকৃতরে সমস্ত ভক্ত সমুদায়ঙ্ক ভিতরে যে পুলক রয়েছে বেশ ভারী হয়ে পড়ুছে, কি ঠেলা পেলা লাগিছে ভক্ত মানকর এতে গহলি, তেণু এই পরম মুহূর্ত কু সমস্ত যেমিতি অপেক্ষা করেছিল। গোটা এপটে রথরে নৃত্যাঙ্গনা মানকর আকর্ষণীয় নৃত্য প্রদর্শন, আউ গোটে দিগরে অপর পার্শ্বরে নৃত্যাঙ্গনা মানক রথ উপরে নৃত্য প্রদর্শন, মঝিরে মোবাইল মাধ্যমে বিশ্ববাসীঙ্কু বার্তা দিয়া হচ্ছে যে মশাল ঠারু আরম্ভ হয়েছে সম্বলপুর শীতল ষষ্ঠী যাত্রা আজ ডিজিটাল যুগরে কেমিতে সমগ্র বিশ্বকু সম্প্রসারিত হয়েছে তার বার্তা দেউছে এবং ভক্ত মানকর গহড়ি এ যাত্রা প্রতি লোকঙ্কর যে শ্রদ্ধা ভগবানঙ্ক প্রতি মা পার্বতীঙ্ক প্রতি তাঙ্কর যে ভক্তি এবং শ্রদ্ধা তা বেশ বাড়ি হি পড়ুছি। চলিত বর্ষ সম্বলপুরর যে শীতল ষষ্ঠী যাত্রা পাই আমি দেখু যে নন্দপড়া, ঝড়ুয়াপড়া এবং মুদিপড়া সমেত সহরর প্রায় 22টি মন্দিরের শীতল ষষ্ঠী যাত্রা সম্পন্ন হয়েছে। গতকালি শুক্লপক্ষ ষষ্ঠী তিথির জ্যৈষ্ঠ শুক্লপক্ষ ষষ্ঠী তিথির ব্রাহ্ম মুহূর্তরে দেব দম্পতিঙ্কর যে সুন্দর বিবাহ সম্পন্ন হয়েছে, ভব্য বিবাহ সম্পন্ন হয়েছে এবং গতকালি রাতের যে শোভাযাত্রা আরম্ভ হয়েছে, নগর শোভাযাত্রা নগর পরিক্রমা যাত্রা আরম্ভ হয়েছিল সকাল 5টা বেলা সম্পন্ন হয়েছিল এবং কলাকার মানে বিশ্রাম নিয়েছিল। পুঁ যেতবে কলাকার মানে রথ উপরে আসিকি তা নৃত্য প্রদর্শন কলে এবং অন্য কলাকার মানে পাদরে চালি চালি তলে সেমানে সুন্দর নৃত্য প্রদর্শন করছেন, ভক্ত মানুষ আকৃষ্ট করছেন। এই নৃত্য প্রদর্শন সেমানে ভক্ত মানে দেখিবা পাই অপেক্ষা করেছিলে। তেণু এই যে প্রায় 10,000 কলাকার সমাবেশ সাঙ্গকু প্রায় 4 কোটি টঙ্কা খরচ হবার অটকল করা যাই বিভিন্ন যাত্রা কমিটি তরফর, প্রায় 400 বর্ষ পুরাতন সম্বলপুরর বিশ্বপ্রসিদ্ধ শীতল ষষ্ঠী যাত্রার নন্দপড়া, ঝাড়ুয়াপড়া, মুদিপড়া শীতল ষষ্ঠী যাত্রা কমিটি কু নেই গঠিত হয়েছিল মিলিত ক্রিয়ানুষ্ঠান কমিটি। এই কমিটির সভাপতি রয়েছেন সমীর রঞ্জন বাবু এবং কার্যকারী সভাপতি রয়েছেন অমূল্য কুমার মিশ্র। আমি দেখু যে বম্বরাড় বালুঙ্গেশ্বর বাবা নন্দপড়া বরপিতার যে দায়িত্ব নির্বাহ করেছেন শ্রীযুক্ত রামশরণ মিশ্র, কন্যা পিতামাতার দায়িত্ব

0: এবং সমস্তঙ্কর সমস্ত কেবল অপেক্ষারে মু পরবর্তী ধারা বিবরণী দেবা পাই মোর সাথী উদ্ঘোষক ডক্টর সুজিত পুসেটঙ্কু মাইক হস্তান্তর করুছি।
1: শীতল ষষ্ঠী যাত্রার অবসরে আজ সম্বলপুর সহর সজেই হয়েছি। সম্বলপুর সহরে গোটে আনন্দর গোটে উল্লাসর গোটে লহরি খেলি বলিবা আরম্ভ করেছি এবং লহরিটি ধীরে ধীরে সময় যেমতি বিতুছি সেতরে আহরি সে তীব্রতর হউছি। মনিষঙ্ক মান সমস্ত মনিষঙ্ক মনরে গোটে অহৈতুক উল্লাস উদ্দীপনা যে আজি হেলা আমার যাত্রা এবং এই যাত্রাটি হউছি ভগবানকর যাত্রা। ভগবানকর যাত্রা হউছি সে ভক্তঙ্ক সহিত মিশিবে এবং ভক্তমানক পাই যাত্রাটি হউছি সে বিভু কৃপা লাভ করিব এবং স্বয়ং মাতা পার্বতী এবং শিবঙ্কর যে যুগল মূর্তির সে অনন্য দৃশ্যকু সে চক্ষুরে নিজ মানব চক্ষুরে দেখি পারিব। তেমন যাত্রাটি যেটি হচ্ছে মানুষ জীবনর যাত্রা এবং মানুষ জীবনর যাত্রার সবু অছি। এটি দুঃখ অছি, কষ্ট অছি, এটি মৃত্যু মধ্যে অছি। তেমন আমার যাত্রা শীতল ষষ্ঠী যাত্রার গোটে অন্যতম দিগটা হচ্ছে যে যেতবে আমি দেখু জীবনরে মৃত্যু আসে, মৃত্যু উপরে জীবনর বিজয় হব, অসত্য উপরে সত্যর বিজয় হব এবং দুঃখ কষ্ট উপরে আনন্দর বিজয় হব এবং হতাশার উপরে সবুবলে আনন্দ এবং উল্লাস এবং গোটে উদ্দীপনার সবুবলে বিজয় হব, যেটা শীতল ষষ্ঠী যাত্রা মধ্যে এই কথাকে রেখাঙ্কিত করে। আমি দেখিপারুছু এবে সম্বলপুর সহর চারিপটে গোটে রঙ্গিন বাতাবরণ রয়েছে এবং যেহেতু শীতল ষষ্ঠী যাত্রা অছি এ রঙ্গিন যাত্রার রঙ্গটি আহরি গভীর হয়েছে, আহরি প্রগাঢ় হয়ে সারিছে। তেমন এই রঙ্গিন যাত্রা এবং প্রগাঢ় হওয়া রঙ্গর যাত্রা শীতল ষষ্ঠী যাত্রার যে আউটিকে রঙ্গ বলুছি সেইটা হল সম্বলপুর অঞ্চলর গোটে অনন্য শিল্প, সেইটা হল বান্ধ শিল্প। সে বান্ধ শিল্পরে বুণা হয়েথিবা শাড়ি পরহিতা পরিহিতা বহুত মহিলা, সেই সম্বলপুরী বস্ত্র পরিহিত বহুত মানব, বহুত মানুষ, বহুত ছোট এবং বড় লোক সমস্তে আহরি রঙ্গিন হয়ে যাইছন্তি এবং সম্বলপুর সহর যে রঙ্গটা সেইটা সেই সম্বলপুর অঞ্চলর যে মোহনীয় কলা সেইটা হল বান্ধ কলা, সেতরে মধ্যে সেমানে রঙ্গিন হয়ে সারিছন্তি। আমার সামনারে এবে সম্বলপুরী শাড়ি পিঁধিথিবা এবং সম্বলপুর বস্ত্র পরিধান করিথিবা বহু দর্শক সমস্তে এই যাত্রার রঙ্গকু আহরি বড়াইছন্তি। তেমন শীতল ষষ্ঠী যাত্রার গোটে অনন্য দিগটা হল যে নিহাতি ভাবে ভগবান শিব মাতা পার্বতী সেমানে সমস্ত আকর্ষণর কেন্দ্রবিন্দু, কিন্তু ভক্ত মধ্যে সে আকর্ষণর কেন্দ্রবিন্দু। তো যে অনন্য পরম্পরা যে লোকাচার পরম্পরা ভিতরে ভক্ত এবং ভগবানকর মিলন হব, এতে আনন্দ উল্লাস সহিত আধ্যাত্মিকর মহামিলন হব এবং ভব্য ধার্মিকতা সহিত যে আমি দেখু দিব্য আধ্যাত্মিকতার মিলন হব। এবং গুরুত্বপূর্ণ কথা হল লোক সংস্কৃতির এটা গোটে মহাকুম্ভ, দেশের অনুকোণ অনুকোণর যে কলাকার আসছন্তি সম্বলপুর মাটিকু এমানে এই মাটিকু প্রকম্পিত করুছন্তি, তাঙ্কর ভারতীয়র যে সাংস্কৃতিক বিবিধতা আছে তাকু মধ্য রেখাঙ্কিত করুছন্তি এবং ভারতর সাংস্কৃতিক বিবিধতাকু মধ্য শীতল ষষ্ঠী যাত্রা মহনীয় করে তোলি রাখিছি, অনন্য ভাবরে তাকু গড়ি উঠিছি। তো আমি দেখিপারুছু সমস্তঙ্ক মন ভিতরে গোটে উৎকণ্ঠা যে কেরলর আসিথিবা যে কলাকার মানে কিংবা পঞ্জাবর আসিথিবা কলাকার কিংবা আসামর আসিথিবা কলাকার মানে সেমানে নিজকে কেমিতি সম্বলপুর মাটিরে, এবং সবুথুরু গুরুত্বপূর্ণ কথা হল কলাকার মানক মধ্যে যে সবুথুরু অগ্রপূজ্য সে হলে স্বয়ং মহাদেব, সে নটরাজ মাধ্যমরে সে প্রতিভাত হউছন্তি। আজি নটরাজঙ্কর বিবাহ উৎসব, তো কলাকার কেমিতি ঘরে বসি পারিব, কলাকার স্বতঃস্ফূর্ত ভাবরে সে নৃত্যরত হব, যে গায়ক সে গাইব, যে বাদ্যকার সে বাদ্য বজাইব। তেমন সমস্তে তল্লীন, সমস্তে আজি উল্লসিত যে সমস্তঙ্কর আরাধ্য দেবতা স্বয়ং মহাদেব যে নটরাজ, সে আজি উপস্থাপ সে আজি সমগ্র মনুষ্য সমাজরে আবির্ভূত হবে। তো সমস্তে উৎসাহ সহিত তল্লীনতা সহিত এবং সবুথুর গুরুত্বপূর্ণ কথা হল যে কলাকার নিজকে সমর্পিত করিব, তার দেব দেব নটরাজক সম্মুখে সে নৃত্য পরিবেশন করিব। তাঠার বড় আশীর্বাদ কোণ হয়ে পড়ে যেতবে কলাকার নিজের আরাধ্য দেবতা নিজের পরণম্য দেবতাঙ্ক সামনে সে নিজের কলা প্রদর্শন করিব এবং সে কলাকে দেখিকি সাধারণ মানুষ বিভোহিত হব, বিভোর হব, মোহিত হব। তেমন আমার জীবনরে দেখা যাইছি যে আমার জীবনরে যেত আমি যাত্রাটা করু আমার জীবনরে মধ্য কলা এবং যে সংস্কৃতির মহামিলনটা দেখা মিলে, আমার ছোট বাহাঘরটা হো কিংবা জীবনরে আউ কোণী পর্বপর্বাণী হো, আমি সমস্তে দেখু লোকসঙ্গীত, লোক সংস্কৃতি এবং কলাকার জীবনর আমি সমস্তে বিভোর হয়ে নাচি উঠু, যেটা শীতল ষষ্ঠী সম্বলপুর শীতল ষষ্ঠী যাত্রার মধ্যে দেখা মিলে। ଯେତେବେଳେ ଆମେ ବରାତି ଯାଆନ୍ତି ଶିବ, ସେ ବରାତି ଜଳରେ ସମଗ୍ର କଳାକାରମାନେ ସମ୍ମିଳିତ ହୁଅନ୍ତି, ଆନନ୍ଦରେ ସେ ତଲ୍ଲୀନ ହୋଇ ନୃତ୍ୟ କରନ୍ତି ଏବଂ ସଙ୍ଗୀତ ଗାଆନ୍ତି। ତେଣୁ ଆଜି ଯେତେବେଳେ ସ୍ୱୟଂ ନଟରାଜ ନିଜେ ବାହା ହୋଇ ନିଜର ଧର୍ମପତ୍ନୀ ମାତା ପାର୍ବତୀଙ୍କୁ ନେଇ ଆସିଛନ୍ତି, କଳାକାର ଆହୁରି ଉତ୍ସାହିତ ଯେ ସେ ଯୁଗଳ ମୂର୍ତ୍ତିଙ୍କ ସାମ୍ନାରେ ସେ ନୃତ୍ୟ ପରିବେଷଣ କରିବ। ଆମେ ଦେଖିପାରୁଛୁ ସମ୍ବଲପୁର ଶ୍ରୀମା ଅରବିନ୍ଦ ଯେଉଁ ମନ୍ଦିର ଅଛି ପୀରବାବା ଛକରେ, ସେଇଠୁ କଳାକାରମାନଙ୍କର ସମାଗମ ଆଗକୁ ବଢ଼ିଛି। ତେଣୁ ଆଗାମୀ ଏଇ ଯାତ୍ରାର ଆଗାମୀ ଧାରାବାହିକ ଯେଉଁ ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ ଦେବା ପାଇଁ ମୁଁ ଆମ ବୁଥ୍ ନମ୍ବର 2 ଗୋଲବଜାରକୁ ଅନୁରୋଧ କରିବି। ଗୋଟେ ବିଜ୍ଞାପନ ପରେ ସେମାନେ ତାକୁ ଅନବରତ ଭାବରେ ଜାରି ରଖିବେ।
2: ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍,
3: ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍ ସାମାଜିକ ଉତ୍ତରଦାୟିତ୍ୱ ପ୍ରତି ସଦା ସର୍ବଦା ସଚେତନ। ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍ ଭାରତର ପ୍ରମୁଖ କୋଇଲା ଖନନ କମ୍ପାନୀ ଏବଂ ସମାଜର ଦୁର୍ବଳ ଶ୍ରେଣୀର ଲୋକଙ୍କ ଉନ୍ନତି ନିମନ୍ତେ ଅହରହ କାର୍ଯ୍ୟରତ। ଶିକ୍ଷା, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ତଥା କ୍ରୀଡ଼ାର ବିକାଶ ସହିତ ପରିବେଶ ପ୍ରତି ମଧ୍ୟ ସଦା ସର୍ବଦା ଜାଗ୍ରତ ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍
2: ଦେଶର ସାମଗ୍ରିକ ବିକାଶରେ ନିଜର ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ନିଭାଇବାରେ ପ୍ରତିଶ୍ରୁତିବଦ୍ଧ। ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍
3: ପରିବେଶ ପ୍ରଦୂଷଣକୁ ରୋକିବା ଦିଗରେ ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍ ସଦା ସର୍ବଦା କାର୍ଯ୍ୟରତ।
2: କୋଇଲା ଉତ୍ପାଦନର ପ୍ରତ୍ୟେକ ପର୍ଯ୍ୟାୟରେ ପାରିପାର୍ଶ୍ୱିକ ପରିବେଶର ଯେପରି କ୍ଷତି ନ ହେବ ତଥା ପରିବେଶ ପ୍ରଦୂଷିତ ନ ହେବ, ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍ ସେଥିପାଇଁ ସର୍ବଦା ଚେଷ୍ଟିତ।
3: ଆମର ପରବର୍ତ୍ତୀ ପିଢ଼ି ପାଇଁ ଏକ ସୁସ୍ଥ ପରିବେଶ ସମ୍ପନ୍ନ ପୃଥିବୀ ଛାଡ଼ିଯିବା MCLର ଲକ୍ଷ୍ୟ। ଆଉ ଏ ଦିଗରେ ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍ର ସମସ୍ତ କର୍ମଚାରୀ ସତତ ଚେଷ୍ଟିତ।
2: ପରିବେଶର ପ୍ରକୃତ ବନ୍ଧୁ ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍।
4: ଆକାଶରେ ଲୁଚକାଳି ଖେଳ ଚାଲିଛି, ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଉ ବାଦଲ ଭିତରେ କେତେବେଳେ ଆକାଶରେ ବାଦଲର ଆଚ୍ଛନ୍ନ ହୋଇଯାଉଛି ତ କେତେବେଳେ ପ୍ରଚଣ୍ଡ ପ୍ରଖର ସୂର୍ଯ୍ୟ କିରଣ ପଡ଼ୁଛି, ତାକୁ ଆମେ ଯଦି ଗଣନା କରିବା ଜଣାପଡ଼େ ଯେ ଶିବ ପାର୍ବତୀଙ୍କର ନବଦମ୍ପତିଙ୍କ ଯୁଗଳ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ କେବଳ ଭକ୍ତମାନେ ନୁହେଁ, ଆକାଶରେ ସୂର୍ଯ୍ୟ ଏବଂ ବାଦଲ ମଧ୍ୟ ବ୍ୟଗ୍ର। ତେଣୁ କେତେବେଳେ ବାଦଲର ଛାଇ ଆସିଯାଉଛି ଆମ ସମ୍ବଲପୁର ଉପରେ, ତ କେତେବେଳେ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଖରା ଆସିଯାଉଛି ସମ୍ବଲପୁର ଉପରେ। ମୋ ସାମ୍ନାରେ ଭଞ୍ଜନଗରରୁ ଆସିଥିବା ବାଘ ନାଚ ଗଲା, ଦେହ ସାରା ବାଘର ଆକାରରେ ସେମାନେ ରଙ୍ଗ ଲଗାଇଥିଲେ, ଢୋଲ ଏବଂ ଢାପଡ଼ାର ବାଦ୍ୟ ତାଳେ ତାଳେ ବାଘ ନାଚ କରି ଗଲେ, ସେମାନେ ଅତିକ୍ରାନ୍ତ ହୋଇସାରିଲେଣି। ତାପରେ କଳାହାଣ୍ଡିରୁ ଆସିଥିବା ଆଦିବାସୀ ନୃତ୍ୟମାନେ ମଧ୍ୟ ଦେହରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପର ଲଗାଇ ଢୋଲ ବାଦ୍ୟରେ ତାଳେ ତାଳେ ନୃତ୍ୟ କରୁଥିଲେ, ସେମାନେ ମଧ୍ୟ ଅତିକ୍ରାନ୍ତ ହୋଇଗଲେଣି। ପରେ ପରେ ରେକର୍ଡ଼ ଡ୍ୟାନ୍ସର ରଥ ଏବେ ଚାଲିଛି, ନର୍ତ୍ତକୀମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ନୃତ୍ୟ ଭଙ୍ଗୀ ପ୍ରଦର୍ଶନ କରି ସେମାନେ ଯୁବକମାନଙ୍କୁ ମନୋରଞ୍ଜିତ କରୁଛନ୍ତି। ପୋଲିସ ଭାଇମାନେ ଯତ୍ପର ନାସ୍ତି ସେମାନେ ଶୃଙ୍ଖଳା ରକ୍ଷା କରିବାରେ ବ୍ୟସ୍ତ। ତା ପଛ ରଥରେ ଜଗନ୍ନାଥ ବଳଭଦ୍ର ସୁଭଦ୍ରାଙ୍କ ମୃତ୍ୟୁ ସାମ୍ନାରେ ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟ ପରିବେଷଣ ହେଉଛି, ବହୁତ ସୁନ୍ଦର ଓଡ଼ିଶୀ ବେଶଭୂଷାରେ ସେମାନେ ସୁନ୍ଦର ଦିଶୁଛନ୍ତି, ଫୁଲମାଳ ଲଗାଇଛନ୍ତି, ବିଭିନ୍ନ ରଙ୍ଗର ଶାଢ଼ୀ ପରିଧାନ କରିଛନ୍ତି ଏବଂ ଜଗନ୍ନାଥ ବଳଭଦ୍ର ସୁଭଦ୍ରାଙ୍କର ମୂର୍ତ୍ତି ସାମ୍ନାରେ ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟ ପରିବେଷଣ କରୁଛନ୍ତି। ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରାର ଏଇଟା ହିଁ ହେଲା ସବୁଠାରୁ ଅସଲ ଦିଗ ଯେ ନୃତ୍ୟମାନଙ୍କ ଭିତରେ ବୈଭିନ୍ନ ଦେଖାଯାଏ, ବିଭିନ୍ନ ସ୍ୱାଦର ନୃତ୍ୟ ଦଳଗୁଡ଼ିକୁ ଆମନ୍ତ୍ରିତ କରାଯାଏ, କାରଣ ଶିବ ନିଜେ ନୃତ୍ୟ ଦେଖିବାକୁ ଭଲ ପାଆନ୍ତି। ଶିବ ପାର୍ବତୀଙ୍କ ନୃତ୍ୟ ଦେଖିବା ପାଇଁ ସ୍ୱର୍ଗରେ ଦେବକୁଳ ମଧ୍ୟ ପ୍ରତୀକ୍ଷା କରିଥାନ୍ତି, ତା ପ୍ରମାଣ ରହିଛି। ଚିଦାମ୍ବରମ୍ ବୋଲି ଆମର ଗୋଟେ ଜାଗା ଅଛି ଦକ୍ଷିଣ ଭାରତରେ, ସେଇଠାରେ ଗୋଟେ ସେଠାରେ ନିର୍ମିତ ନଟରାଜ ମନ୍ଦିର ଏବେ ମଧ୍ୟ ବିଦ୍ୟମାନ, ଏବଂ ସେହି ମନ୍ଦିରର ଗାତ୍ରରେ ଶିବଙ୍କ ନୃତ୍ୟର 108 ଭଙ୍ଗୀର ମୂର୍ତ୍ତି ଖୋଦିତ ହୋଇ ରହିଛି। ତାମିଲ ଗ୍ରନ୍ଥ କୋଇଲ ପୁରାଣ ସେଥିରେ ଉଲ୍ଲେଖ ରହିଛି ଶିବ ନୃତ୍ୟ କୌଶଳ ସମ୍ପର୍କରେ ଏକ ଛୋଟ କଥା କାବ୍ୟ ଆକାରରେ ଉଲ୍ଲେଖ କରାହୋଇଛି। ସେ କଥାଟି ହେଉଛି, ଥରେ ତାରାଗମ୍ ଅରଣ୍ୟରେ ମୀମାଂସା ଦର୍ଶନ ଅନୁସରଣକାରୀ କେତେକ ଋଷି ବାସ କରୁଥିଲେ ସେମାନେ ପ୍ରଚଳିତ ଧର୍ମନୀତିର

0: ক্রমে যাবার সামর্থ্য জুটাই নপারি কন্যার যথাশীঘ্র বিবাহ করাই দেবার ভাবনা এই সমস্যার সমাধান নুহে। এ ক্ষেত্রে কন্যা পিতামাতাঙ্কর সর্বোপরি সমাজের গুরুদায়িত্ব রয়েছে। যে দেশের নারীর সম্মান ও সুরক্ষা বিপন্ন সে দেশের ভবিষ্যৎ অন্ধকারময়। তেণু আজ সম্বলপুর সহরের পবিত্র শীতলষষ্ঠী যাত্রা মহাসমারোহরে সম্পন্ন হচ্ছে, শোভাযাত্রা চালিছে, ভক্ত মানে এই শোভাযাত্রার সামিল হয়েছেন। তেণু এই যাত্রা আগকু আগকু এমিতি বড়ুথাও আমার সমস্ত ভিতরে ভক্ত সমুদায়ের হৃদয় কেদারে ভক্তির বীজ বপন করু, সমস্ত ভিতরে গোটা ভক্তির ভাবনা সৃষ্টি হো এবং জগতর মঙ্গল হো, এতিকি কামনা করি মো পরবর্তী ধারা বিবরণী প্রদান করিবা পাই মোর সাথী উদ্ঘোষক ডক্টর দ্বারিকানাথ নায়ক মহোদয়ঙ্কু মো মাইক হস্তান্তর করুছি।
1: বহুত ধন্যবাদ শ্যাম বাবু। মো আগরু কইছিলি যাউথবা না যাত্রা যেউটি অটকি যাব সেইটি যাত্রা শেষ। এই যাত্রা চলিত বর্ষর 2026 শীতষষ্ঠী যাত্রার আরম্ভ হয়েছিল দেবালয়রু ঝাড়ুয়াপড়ার শ্রীলোকনাথ মন্দির, সেইটু শিব এবং পার্বতী যাত্রা করেছিলে, পার্বতী যাত্রা করেছিলে কন্যা পিতা মাতা ঘরকু, এবং শিব বরযাত্রী বেশে যাইছিলে তাঁকু বাহা হওয়া পাই। এবে এই সমগ্র পৃথিবীবাসীঙ্কু সম্বলপুরবাসীঙ্কু ভক্তমানঙ্কু নবদম্পতি দর্শন দেই যেতেবেলে দেবালয়কু প্রবেশ করিবে এই যাত্রা শেষ হব। মো কালি টেলিভিশনে দেখুছিলি ঝাড়ুয়াপড়ার শ্রীলোকনাথ বাবাঙ্কর পার্বতীঙ্কু যে কন্যা মাতা সে প্রকাশ করুছিলে যে পার্বতীঙ্কর মা হবার যেতে সৌভাগ্য তাঁকু বাহা দেই বিদায় করিবার মুহূর্ত বড় হৃদয় বিদায়ক, বড় দুঃখদায়ক, বড় কান্দ কান্দ লাগুছে ঝিউকু বাহা দেলা বেলে। পুনি পূর্ববর্ষর যে কন্যা মাতা দিলে সে কুলে মু এবর্ষ মাতা নহেলে বি গলা বর্ষ মাতা হয়েছিলি সবুদিন পাই মোর মৃত্যু পর্যন্ত পার্বতী মোর ঝিও হি রহবে, এভাবে যে ভাববিহ্বল কথা প্রভুঙ্ক অতি নিকট করে দিয়ে মনীষকু। যাত্রা চালিছি মুদিপড়ার জাগেশ্বর বাবা এবং গৌরীঙ্কর নব দম্পতিঙ্কর ভক্ত দর্শন যাত্রা চালিছি। এ যাত্রা শেষ হব যেতবে দেবালয় প্রবেশ করিবে, এবং নন্দপড়ার বালুকেশ্বর বাবা মধ্য যেতবে তাঁকর বালুকেশ্বর মন্দির প্রবেশ করিবে এ যাত্রাটি শেষ হব। কিন্তু এ যাত্রার অন্ত না, শিব শিবাঙ্কর যে আশীর্বাদ কামনা করি শহ শহ লক্ষ লক্ষ লোকঙ্কর যে উপস্থিতি এবং তাঁকর দর্শন পাই যে অনুভব নিয়ে যাচ্ছেন আউ গোটে বর্ষ পর্যন্ত অপেক্ষা করিবে তাহার অন্ত না। এহা পুনি থরে কহিবি যে জাগিছিলে বর্ষে চলিত বর্ষ যাত্রা এতে খরা হলে বি সুলু সুলু বা পবন বহুছি লোক মানকর ঝাল পশুছি পুনি মেঘ টিকে টিকে আসুছি আসন্ন বৃষ্টির সূচনা দেউছি, যাহা শীতলষষ্ঠী যাত্রার মুখ্য উদ্দেশ্য। শীতলষষ্ঠী যাত্রা পরে বর্ষার আগমন হুয়ে, বর্ষার আগমন হলে চাষী মানে ব্যস্ত হয়ে যাতে কৃষি কার্যরে, শিব এবং শিবা উভয় পর্বত অধিবাসী সেমানে এহা এক কৃষিভিত্তিক পর্ব বলে কহিলে অত্যুক্তি হব না। তেণু সমগ্র মানব সভ্যতার কল্যাণ হো, হাজার হাজার ভক্ত মানকর প্রয়াস তাঁকর কল্যাণ তাঁকর যে অক্লান্ত পরিশ্রম তাহা সফল হয়েছি কহিলে কিছু ভুল হব না। আরক্ষী বাহিনী মানে যে অনুষ্ঠান গুড়িক মাহালিয়া খাদ্যপেয় প্রদান করে ভক্ত মানুষ আপ্যায়িত করেছেন, সমস্ত স্বেচ্ছাসেবী বৃন্দ যে মানে এতে বি যে কামরে জড়িত রয়েছেন, গত অক্ষয় তৃতীয়া ঠারু আরম্ভ করে আজ পর্যন্ত যে মানে সংশ্লিষ্ট থিলে সমস্ত পরিশ্রম সার্থক হয়েছি। জাগেশ্বর বাবাঙ্কর মুখ্য মেঢ় তথাপি আসবার বাকি অছি, তবে সময় অতিক্রান্ত হয়েছিল আপন মান নিকটর আমি বিদায় নেওয়া বাধ্য হচ্ছু। আমি বুথ নম্বর 2 যেতে উদ্ঘোষক এবং বুথ নম্বর 1 যেতে উদ্ঘোষক লে আকাশবাণী সম্বলপুর স্টুডিও কু আপন মান ফেরাই নেছু, নমস্কার।
2: দেবদেব মহাদেব এবং মাতা পার্বতীঙ্কর বিবাহ উৎসব পরে মন্দির লেউটাণী শোভাযাত্রাকে

0: धन्यवाद.
1: Listen to that roar, Siddharth. Listen to those voices coming from Tarkeshwar. Look at those faces, happy faces, craning necks. So excited to see the Honorable Prime Minister. So excited to see their Chief Minister. And so excited for the fact that all the promises that were being made, that have been done, are now coming true, are now being seen, the face of execution. They know that all these things are coming true. And the Honorable Prime Minister getting up from his seat along with the Governor of West Bengal and the Chief Minister of West Bengal.
2: जी हाँ, माननीय प्रधानमंत्री, इस समय उनका स्वागत किया जा रहा है और माननीय प्रधानमंत्री जी का स्वागत कर रहे हैं इस समय. और प्रधानमंत्री जी के साथ
0: अभिनंदन करने के लिए माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी,
2: माननीय प्रधानमंत्री जी का स्वागत करने के लिए मुख्यमंत्री माननीय शुभेंदु अधिकारी जी.
0: और सम्मान का प्रतीक है पहले बाबा तारकनाथ जी की प्रतिकृति.
2: जी हाँ, बाबा तारकनाथ जी की प्रतिकृति, उनको भेंट करते हुए. और बंगाल में माँ दुर्गा का बहुत महत्व है और माँ दुर्गा की पूजा की जाती है. और माननीय प्रधानमंत्री महोदय को भेंट देते हुए
0: और आइकॉनिक मिठाई रसगुल्ला यानी रसगुल्ला,
2: और वह बंगाल का जो रसगुल्ला है वो तो पूरे भारत में नहीं पूरे विश्व में प्रसिद्ध है, उसको भेंट दे रहे हैं माननीय प्रधानमंत्री जी को.
0: जल भरा संदेश यानी संदेश के अंदर रस से भरा हुआ एक अनमोल मिठाई.
1: Siddharth, you should remember that this is not just a culmination of religion, it's not just a culmination of tradition, of legacy, of heritage, of sweetness, of all the things that now people are expecting from the government. The sweetness of those dreams and aspirations that the people have from the Honorable Prime Minister.
2: और वैभव उसकी मिठास यहाँ जो जन समुदाय है उसमें दिख रहा है. और माननीय प्रधानमंत्री जी लोगों को संबोधित और इस समय मुख्यमंत्री महोदय जो है वो संबोधित करने के लिए आए हैं.
3: वंदे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लौह प्रणाम. डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लौह प्रणाम. भारत केसरी, लौह प्रणाम. स्वामी प्रणवानंद, लौह प्रणाम. सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री, गोटा पृथ्वीर सबचेये जनप्रिय नेता, जिनी 140 कोटी भारतवासीर हृदयेर अंतरेर आत्मीय, जिनी निजे के प्रधानमंत्री बोलें ना प्रधान सेवक बोलें, उनाके बाबा तारकनाथेर पुण्यभूमि तारकेश्वरे पश्चिमबंग दिवसे पश्चिमबंग सरकारेर पक्ष थेके आमी प्रणाम श्रद्धा एवं स्वागत जानाच्छि. আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই রাজ্যের অত্যন্ত লোকপ্রিয় একজন রাষ্ট্রবাদী রাজ্যপাল, আমাদের সরকারের প্রধান পরিচালক সম্মানীয় আর এন রবিজি এবং জনতা জনার্দন. আজকের এই ঐতিহাসিক দিনে এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম শিডিউলের মধ্যে উপবিষ্ট হয়েছেন, তার কারণ আমি অল্প কথায় নিবেদন করব. মাননীয় প্রধানমন্ত্রী জি, উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন, তাকে কলকাতা ফিরতে হবে. তিনি আজকে লোকভবনে থাকবেন, আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন, তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না. 1947 সালে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল. সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই, আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগ যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র

0: রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামা প্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র।
2: পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনর ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
3: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান, এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
4: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
1: বঙ্গাল কি সাংস্কৃতিক বিরাসত কি এক সংক্ষিপ্ত ঝলক, সময় খুব কম, তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পী।

রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করনে কে লিয়ে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

কৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনি। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মে।

আকাশবাণী রাউরকেলা শ্রোতা বন্ধু এতবে যে আপনার শুনুলে পিএম কিষান সম্মান নিধি কার্যক্রমর ধারা বিবরণী ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক গরিমাময় উপস্থিতিরে আয়োজিত হেউতলা তার ধারা বিবরণী রিলে করে প্রসার কলু আকাশবাণী দিল্লিরো। এবে প্রসার করুছু কার্যক্রম শিল্প জগত।

শ্রোতা বন্ধু, বর্তমানের ডিজিটাল যুগে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, ফ্রিজ, এসি এবং অন্যান্য বৈদ্যুতিক এবং ইলেকট্রোনিক উপকরণ আমার জীবনের গোটিয়ে অবিচ্ছিন্ন অংশ হয়ে পড়িছি। এই উপকরণ গুড়িক অকামি, পুরোনা কিংবা ব্যবহার অযোগ্য হয়ে যাওয়া পরে যে আবর্জনা সৃষ্টি হুয়ে তাকে আমি কহুছে ই আবর্জনা বা ই ওয়েস্ট। আজি বিশ্বব্যাপী ভাবে এই ই আবর্জনা গোটিয়ে গুরুতর পরিবেশ এবং স্বাস্থ্য সমস্যা ভাবে উভা হয়ে যাইছি। ই আবর্জনার সীসা, পারদ, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম পরি বিষাক্ত ধাতু এবং অনেক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ রয়েছে। যদি এখন সঠিকভাবে পরিচালনা করা ন যায় তবে এই পদার্থগুলিক মাটি, পানি এবং বায়ুকু প্রদূষিত করে থাকে। এর ফলে মানুষের মধ্যে শ্বাসক্রিয়া সমস্যা, স্নায়ু রোগ, কিডনি এবং লিভর জনিত রোগ ভলি বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা যাই পারে। এই সমস্যার সমাধান পাই ই আবর্জনা পরিচালনা অত্যন্ত জরুরি। এর মূল আধার হচ্ছে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল বা 3R নীতি। প্রথমে আমি অনাবশ্যক ইলেকট্রোনিক সামগ্রী কিনিবাকু কমাইবা উচিত। দ্বিতীয়ত, পুরোনা উপকরণগুলিকু মরামতি করি তাকে আউথরে ব্যবহারযোগ্য করিবা উচিত। তৃতীয়রে, ব্যবহার অযোগ্য উপকরণগুলিকু অনুমোদিত রিসাইক্লিং কেন্দ্রকু পঠাই

ভিন ভিন জনকল্যাণকারী যোজনা লাগু করিছন রাজ্যর কল্যাণ লাগি সরকারকর তরফু নিরন্তর চেষ্টা জারি রহবা শিক্ষা স্বাস্থ্য মহিলা সশক্তিকরণ আর সাধারণ লোকর জীবন জিমার শৈলী থি সময়া ভিতরে বহুত পরিবর্তন আসিছে বলিকি মুখ্যমন্ত্রী শ্রী মাঝি কহিছন। ওড়িশা গস্তর পহেলা দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রায়রঙ্গপুর পুলিশ জিলা সহায়তে অলগা কেতেটা প্রকল্পর উদ্ঘাটন করিছন। কলাকাল রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু রায়রঙ্গপুর নু পৌঁছিবার উত্তরু গোটে মেডিকাল ক্যাম্পকে উদ্ঘাটন করবার সহায়তে সেখানে কাম করুথবার কর্মচারী মানকর সঙ্গে আলোচনা করিথিলে। এই অবসরে রাষ্ট্রপতি গ্রামীণ জলযোগান প্রকল্পর শুভারম্ভ করবার সহায়তে ব্রহ্মকুমারীঙ্কর মাতৃশক্তি ভবন আর গোটে খাস সর্কিট হাউসর উদ্ঘাটন করিথিলে। ইন জনাই দিয়াযাইপারে যে গলা বছর অগস্ট মাসে ময়ূরভঞ্জ পুলিশ জিলার পুনর্গঠন করাযাইকি রায়রঙ্গপুর পুলিশ জেলা বনাযাইছিলা। এ নূয়া পুলিশ জেলা অধীনটি দুইটা পুলিশ উপখণ্ড আর চৌদটা থানা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্কর পৈতৃক গাঁ পাহাড়পুর নু পৌঁছিলা উত্তরু রাষ্ট্রপতিঙ্কর 68তম জন্মদিন পালন উৎসবটি যোগ দিয়েছিলেন। পাহাড়পুর থানে পৌঁছিবার উত্তরু প্রধানমন্ত্রীঙ্কু রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম পাটি আর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি স্বাগত করেছিলেন। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী দুহেঁ আদিবাসী উপাসনাস্থলী সান্তাড়ি জাহেরা আর হো জাহেরানু প্রার্থনা করেছিল। এই অবসরে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু আর প্রধানমন্ত্রী শ্রী মোদী পাহাড়পুর বিদ্যালয় সহিত দক্ষতা বিকাশ কেন্দ্র পরিদর্শন করি সেনর আদিবাসী সম্প্রদায় মানকর সঙ্গে কথাবার্তা করেছিলেন। দক্ষতা বিকাশ কেন্দ্র প্রধানমন্ত্রী ছাত্রছাত্রী মানকর সঙ্গে আলোচনা করিথিবার জনাপড়িছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর 68তম জন্মদিন পালন করেছেন। অবসরে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকর সহায়তে বহুত বিশিষ্ট ব্যক্তিবিশেষ তাঁকু শুভেচ্ছা জনাইছেন। সামাজিক গণমাধ্যম পোস্টটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতিঙ্কর দেশসেবা সমকু প্রেরণা যোগাইছে বলিকি কহবার সহায়তে তাঁকর লম্বা নিরাময় জীবন কামনা করিছেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুঙ্কু ওড়িশা মাটির অনন্য গৌরব দেশ লাগি প্রেরণা আর সংকল্পর প্রতীক বলে কহিকি তাঁর লম্বা জীবন আর মঙ্গল কামনা করিছন। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম পাটি, উপমুখ্যমন্ত্রী প্রভাতি পরিড়া, কনক বর্ধন সিং দেও আর স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিং প্রমুখ রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুঙ্কু জন্মদিনর শুভেচ্ছা জনাইছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পিএম কিষান যোজনার 23 নম্বর কিস্তি বাঁটিছন। পশ্চিমবঙ্গ হুগুলি জিলানু হয়েথিবার গোটে খাস কার্যক্রমটি প্রধানমন্ত্রী 9,44,00,000 নু এতকা চাষীঙ্কর ব্যাঙ্ক একাউন্টকে 18,880 কোটি টঙ্কা সিধাসলখ দিয়েছেন। এই অবসরে প্রধানমন্ত্রী আবাসী জরিয়ে সম্বোধন ভিল করিছেন। 2019 মসিহানু এই যোজনাটি এপ্তক 11 কোটি নু এতকা চাষীঙ্কর খাতাকে 22টা কিস্তিতে পাকাপাকি 4,50,000 কোটি নু এতকা টঙ্কা দিয়া যাইছে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। সম্বলপুরর প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রা দেব দম্পতিঙ্কর মন্দির প্রবেশ সঙ্গে আজ শেষ হয়েছে। গলাকাল অধরাতিনু নন্দপড়ার বম বরাড় বালুঙ্কেশ্বর বাবা, ঝাড়ুয়াপড়ার লোকনাথ বাবা, মুদিপড়ার জাগেশ্বর বাবা, বড়বজারর শীতলেশ্বর বাবা, ঠাকুরপড়ার গুপ্তেশ্বর বাবা, বুড়ারজার পাহাড়েশ্বর বাবা, বালিবন্ধার সোমনাথ বাবা, মুন্সিপালটি ছকর গুপ্তেশ্বর মহাদেব বাবা, ফাটকর মহাকালেশ্বর বাবা আর জগৎজননী মাতা পার্বতীঙ্কর সঙ্গে সুসজ্জিত রথটি নগর পরিক্রমা করেছিল। এই নগর পরিক্রমা শোভাযাত্রাটি রাজ্যের ভিন ভিন পারম্পরিক লোকনাচ গীত দুলদুলিথি সহর গজগজাই যাইছিল। সারা রাতি হাজার হাজার লোক যাত্রা দেখিলে। আজ পহপহনু কেতে ঘণ্টার বিশ্রাম উত্তরু যাত্রা ফের মূল হয়েছিল। দিনবেলার জোর খরাতি বিল বাহু আসিবার দেখনাহারীঙ্কর তহক নাই কমি থাই। আকাশবাণী তরফু আজ সকাল বেলা যাত্রা কার্যক্রমর সিধা প্রসারণ করা যাইছিল। উপরবেলা দেব দম্পতি নিজর নিজর পিঠন পৌঁছিলে। যাত্রা যাওয়া রাস্তানে ঠানে ঠানে ভক্ত মানে দেব দম্পতিকে বন্দেই থিবার বেলে মহাআলতি উত্তরু মন্দির প্রবেশ কার্যক্রম হয়েছিল। পুলিশ তরফু কড়া সুরক্ষা বন্দোবস্ত হয়েছিবার বেলে কেহনি প্রকারর অঘটন নাই ঘটিবার নু যাত্রা আয়োজক আর প্রশাসন আশ্বস্ত হয়েছেন। ভিন ভিন সামাজিক আর নাগরিক অনুষ্ঠান তরফু দেখনাহারীঙ্কু পিবার পায়ন সরবত আর জলখিয়া মটা যাইছিলা। আজ উপরবেলা দেব দম্পতিকর মন্দির প্রবেশ সঙ্গে গলা অক্ষি তৃতীয়ানু মূল হয়েছিবার শীতলষষ্ঠী যাত্রা উষতুষ্ণাকি সহিতে শেষ হয়েছে। সুবর্ণপুর জেলার শীতলষষ্ঠী যাত্রা অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণপুরর বাবা সুবর্ণ মেরুঙ্কর সহিত বৈদ্যনাথ বাবা কৌশলেশ্বর, চর্দার বাবা কপিলেশ্বর, বীরমহারাজপুরর বাবা চম্পেশ্বর আর গোধনেশ্বরঙ্কর পিঠন চালাইথিবা শিব পার্বতীঙ্কর বিবাহ উৎসব পরব সরলা উত্তরু আজ দেব দম্পতি মন্দির প্রবেশ করিছন। মন্দির বিজয় আঘনু মহাদেব বাবা আর দেবী পার্বতীঙ্কর সাংস্কৃতিক শোভাযাত্রাটি হাজার হাজার

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছি তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।